তিয়াবা মিহং আহরেন্ন গনি আল্লাহ কাফিরু মশাই আহরেন্নং এঙ্গি গেনওয়া ইচ্ছেহি একলাঙ্গে শরীক কুরমশে আহরেন তিয়াবা মিহুন্ন গনি আজিজ ওয়ন্ত গিনা গিনেম ফাফ ফুসওয়া রসকলাঙ্গে হযরত শাই।

সাক্ষণেতে তিয়া ব্যামি হুং আহরেং আলোকাং কুর্ম তিয়া গোয়ানি দুনিয়ে গাবেস আদি আখরত গাবেস এ গং হাক বা ইচ্ছা কানুনে আদি আহরে মেং এমরি দা হসি আল্লাহ গে হাদরত আসে ফরেদুম গা হাদ্দু ফাহান আলা দা মিহুনি হামা নরকাগ আহুল বেরিনে

আনিয়া বেরিন না, এওরেঙ্গে অজুরু দেখুম মমফায় নুকরানে দোহে, আদি এওরেন নং হুরি লামনে দে, আদি এওরেন নং হুরি নুবায় গেমবা গোয়াচ্ছে।

ফাহে তিমান রস কালাঙ্গে আজাব এউরেন না ফেনুনু হিন্দু এউরেন বুনু ওয়ে হাম এখানে আল্লাহ তিমাম মেং ইমা বে জয়ী ময় আদি তিমাম মেন শরী কুখং উলুন থাকে চ খাফ।

0: ফাহে তিমান রসকলাঙ্গে আজাব এউরেন্ন ফেনুন হিন্দু এউরেম ভি ইমানু এউরেন্ন মমফায় কুরআন কম গানু এই আল্লাহ একলাঙ্গে আলুতকুন নামে দুঃখং হিঙ্গওয়া ফাওয়া গোতে আদি ইতাঙ্গা কাফির মিহু গেল্লি হালা কুজ্জউয়ে
1: بسم الله الرحمن الرحيم
0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ বি ইসমি ফুরুম ফাশাগানমি
1: হামিম
0: হামিম মিয়া কুরতাগে মুরাদ দেনবডিগিম বানি আল্লাহ
1: তানজিলুম মিনার রহমানির রহিম
0: মি রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত রাসকলাগে হযরতুম বাওয়ালে বিফুতকে

আদি থিমান রাসকালাঙ্গে এওরেন্নাং একুয়েরিং থেকে লেভিমে ফাহে এ একুয়েরিং এওরেন্না এওরেঙ্গে কুরিমাতি গাওয়া খান্ত খায় এওরেঙ্গে ফাহাতু গাওয়া খান্ত জিনেতের কদ্দিনে আদি এওরেঙ্গে কুরিং ইসবে গোসফাওয়া ফরেদুনু জিন্নি নাই ইনসিঙ্গে উম্মতে তেরেগা এওরেঙ্গে মচ্চং আজাবগে বসুড়ো হাকুবিজ্জে হামা কশরং এওরেম্বি গেল্লেনি বেগেম্বা মিহুং কম্বে।

0: ইসলামী ফিকহুগে মেহফতাগে প্রোগ্রাম গামি বালালি নাজিস্তা কেচ্চা মেগুতুং নাজিস্তা কেচ্চা কি কোবাকং নাজিস্তা কেতি বেহিগেম ওয়া বাতা আদি নাজিস্তা কেতিং তোহির ওয়ানে গুত্তুগে মালুমাত লিবিগে হিংগচে ইসলামী ফিকহুগে মেহফতাগে প্রোগ্রামং নাজিস্তা কেচ্চা মেদু তিবেফুরুং গিহিতুকা ওফেদফা ওয়া সওয়ালতকা জবাব লিবিগেন দিয়াকমা উম্মীদ করমুং মেহফতাগে প্রোগ্রাম নিমালাফা আলগুন ওয়াকিলানা می ہفتہ کے پروگرام کا معلومات وی ڈاکٹر احمد زیاد باگر ادی الاستاذ احمد فہمی دیدی پروگرام افدامی ہوشیلی الگن فاطمہ سہانا ایم می ہائے ہن تیرنا ور اباج وی دوہ کنے دین والسلام علیکم
1: اسلامی فقہ
2: ಗೆ ಅಡು

দেন মেয়াদে ফিলাওয়ারা গুড়ে গথুম তিয়ে খুদিন কেওয়া ফাওয়া বাই কওয়ায়দ মরা যা খো দেন কমে ফিয়দক ফাইল বেনমে বাই ফহর এফাইল ফাড়ু এফা অন্যান মিসালক তকদ্দামাল হাসানু ফাহিমা রাজুলু জালাসা রাজুলু মিমিসাতহুগা আল হাসানু এই تقدم فعل فاعل الرجل اي فهم فعل فاعل ادي رجل اي جلس فعل فاعل انا بفهر فاعل فاعل فنون مثالك تقدم الحسن وتوضا متانغا حسن كوريجه আদি উদু করি তবদ মি ফিউলুগ ফাইল কি হুয় এই দমীর মি দমীর এমরুদানি আল হাসান ফাইল সাফ কং এগে কন্নাই মিফদ ইতুর মিসাল কি আন্নাস সগীরাইনি আরাদা আনজুরশিদাহ মিতাঙ্গা আরাদা মি ফিউলুগে ফাইল কি আরাদগে ফাহতগাই আলিফুল মুসন্না হাম এহেম ইউরশিদাহু গে ফাইল কি ইউরশিদুগে ফাহতগাই আলিফুল মুসন্না ফিউলুল মুদারিগে মুফরাদ মুতাকাল্লিম গে সিগায় কি আফআলু মি ওয়াজন মিসালক ওয়া আনা আজউমু আন্নানি আতাওয়াদ্দা মিতাঙ্গা أزعم من فعل مضارع مفرد متكلم مضارع مفرد متكلم مذكر مؤنث حياتك تفات النوان

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাদকি এ নামাদ গোয়ালেবে থানুগা এ নামাদ আদা করুম বরম মুহিম আলকামে নামাদ ফর নামাদ গে জামাআতুগা করেবেগিন দিউমকি এই মুমিন তাকুন নটকা হেওকম বড়বেগেম ওয়াকামে ফিরহেম বেফুন নটকা ওয়াজিব করেবেগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তাক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা কুরমা রাক্কাতি রিওয়াশ জেবামিহুম গে নবিয়া গে সুন্নতি কি এইয়ে জেবামিহুম গে নবিয়া ইয়া সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেমবে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস দেবওয়া ফাওয়া গুতা মিসকিতুগা এ আলোকান আদা কুরা হুশকামে জেবামিহুম মুনাফিগে ফাদান নুয়াতা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদু কুরাকাম ওয়ানামা তিয়াবামিহুম এওয়ানি তিয়াবামিহুম গে নবিয়াগে আমুরফল একলেগ ফানুগে হিদায়াতান একলেগ ফানুগে সুন্নতা খিলাফে তিয়াবামিহুম একলেগ ফানুগে সুন্নতা খিলাফে জিকাম ওয়ানামা তিয়াবামিহুম মাগফুরে দিচ্ছে খান্ড এলিগেন হুরি মুনাফিগো কোমেনুই ফরুল নামাদুগে জামাআতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণু ফুল এ বেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দসকত দেবওয়া তরবিয়ত করবওয়া ফাওয়া গই এহেন কাম এ বেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদ আদা কুরম টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতে গা এ নামাদ আদানু কুরম কি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গুতু এহেন কামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফেনি ফেন নুয়ে এ বেকানুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়া তিবে এহেন বেগে একালে এক ফানু ওয়াহা কোন নিম্মওয়ালে মুম বিদাড়ওয়ানি মিহে কু ফিরু কিফাওয়েস নুয়াত দেমিহে গি আতলফ কুরেবিগেম ওয়া হারু গাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউন হুটে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته.

0: মধুহাগে আলি রমতকুম এমুনেশি
1: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ নামাজ কি খাস গতিগা আলগমেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদা করা আড়কন্ত হইতে ইসলামী ওয়ারুগদ শিয়ারে খাসকো ফরু নামাজগে জামাত কি এই ওয়ারম মতের শিয়ারে এহেন কাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে মি দীনুগা শারো করাবা ফানি খাসকো ফিরিহেম বেফুননা মিসকিতুগে জামাতুগা ফরু নামাজ আদা করমা এ নামাজ গোয়ালেবে তানুগা এ নামাজগে জামাতুগা এ নামাজ করমা এহেন বেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইফহারু ইরশাদ দেওয়া ফানি নামাজ জামাতুগে মাইকমা সওয়াবগে মতিরিকমগে ওয়াহকে এগুতুম হাদিস করাবা ফাওয়া বাই বসফুতো গাওয়ানি জামাতুগা করবে নামাজ কি এই একনি হরি কোরআন নামাজ ওরে ফানসাবিস গুনা ইতুর ওগেমবা নামাজ গুতুগা হামে এহেমমে এহেম বাই রিওয়ায়াত হগা আদে ইমামা একুগা কোরআন নামাজ কি এই এনা ওয়াকিং হরে কোরআন নামাজ ওরে হাতাবিস গুনা ইতুর ওগেমবা আড়কমে গুতুগা এহেনমাস মি মি আড়কমগে হুকুমেন নু মি মি আড়কমগে মাকমা মাতিরিকমগে ওয়াহকা নামাজুগে জামাত গোয়ালেবে আড়ু নুয়াত বাঙ্গি গাড়ু ইবে মিহা এ নামাজুগে জামাতান আওসে গন্নঞ্চে আদি খাস গুতেগা ফিরিহেম বেফুলুম কামগা ওয়ানাম শরঈ উযরকা নুলা নামাজুগে জামায় দুকল্লা ফুরুম হুদ্দবেগে নুয়ে শরঈ উযরি গুতুগা বায়াম বেগেম বানি হাদান নেতুমা আদি হাম এহেমমে বালিমড়ু কামেগে সৌবং এনে নাদেউম ফাদা কামে দিমাউম নুয়াত বিরুয়ারি কামেন আম ওয়েফাউম মিফাদ সৌবেন নুয়া কামাবানামা বালিগ ওয়েফাওয়া ফিরিহেম বেফুলুম মিসকিতুগা নামাজ গোয়ালেবে তানুগা এ নামাজ আদা করমাকি ওয়ারম মুহিম কামে এগে তেরেগা গিন ইলুমেরিং আরিহুগা নামাজ জামাতুগা আদা করুম আড়গনমেগে মচ্চা ওয়াজিবগেম ওয়া ইরুগা আড়গনমেন কুম্মে নামাজ কুন লিবিগেন্দা দারুমা ফানসাবিহুম হাতাবিহুম ইতুরবেগেন্দা কামটাকা এগে ইতুরুম ইসলামী মি ওয়ারুগদ শিয়ারু কায়েম করবে মিসকিতগ আগুনমেন শামিলবেগেম ওমটাকা আদি মিসকিতগ কোরা নামাজ কি এই ইতুরু এহেন আলুকন্তকে বেসেগতেরেগা হিমেনিগেন্দা কমিকমুগা গিনাফহারা ওয়েফাওবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজকে সবম আলগমেন না উখরাবি হায়াং হাসিল কুরমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল কুরমা বেস হিভর লিবিগিন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবনি ইস্তাঈনু বিসসবরি والصلاه وانها لكبيره الا على الخاشعين নামাজ কেতরিকা মুতিবামিহু ওয়াগং এদেশ এই খুশু এত্তেরিবে খুদু এত্তেরিবা আর্তকুন্নাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা বেগিন দানেতে এহিং কামুং ইলুম্বরিন বিদালওয়ানি নামাদুগে সবুং দুনিয়াবি হায়াতু গড়গুল মেন্ন কুরিমাতিবা বড়েতি কঙ্কম বেস ওয়াগি লিবিগিন দাকাম কেত্তেরিকামা একুগা ইফাদা কঙ্কমা কুরিমাতলা নামাদু কায়েম কুরুমুগে সবুং কুম্মে কামে বেস আগুন মেন্ন লুই কামেক কামুগা বেগিন দানে কামুগা হামে হেম্মে উখরাবি হায়াত আট্টাকা আগুন মেন কেত্তেরিবে নামাদুগে সবুং আলগুন মেন্না উখরাবি হায়াই কামিয়াব বেগিন দা ফাদান এহেম বেগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেগ ফানু হায়াত পুড়গা একলেগ ফানা দাতি ফুড়ুয়া নুয়াতা কামবড়ুয়া কুম্মে কামে কুরিমতিওয়া ওয়গুতুগা একলেগ ফানু অবশ্য ওয়াডা গন্নওয়ানি নামাদু কায়েম করেফুমা এই সুন্নে নামাদে কামুগা আবিয়াস ওযু ফুরিহম কুরাবাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাদ কুরাবাবা একলেগ ফানুগে হাজে ফুলুগে ওয়াহাকা দন্নাওয়া ইলাগ হাদাতুম মাদদ হোদ্দাবা মি গোতুগে মতিগ আরগুনমে নামাদ কেত্তেরিকাম ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমুগ হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়াস আদি ওখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল কুরং এদে সুওরুগে ওয়াসিলু মাট্টাকা আরগুনমে না মাগফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ আদা করা আলতকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরিত কুরআন গ এতত তনেগা তাআরিফ গ বাস ওয়াহি করওয়া ফাওয়া আলকমে এ নামাজ কি ইলাহ সুবহানাহু ওয়া তাআলা এমমে লোবিয়তি ওডি গন্নাওয়া আলতকুন গ কিবাগা লাববা ফাওয়া জিনেতরি আমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করওয়া في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بعيد عن ذكر الله وإقام الصلاة الله سبحانه وتعالى يقولتك ترين يقولتك نوات إله سبحانه وتعالى يقولتك إله سبحانه وتعالى ذكر كرما هندنا حبير أباميهم وغوتو هيدكورا ميستكم نواتا نماد وغوتو نمادا حاضروا ميهم أباميهم نكي اي جلغن نداني فوريهم ويفاري كورمون دابيك أباميهم صفة الله سبحانه وتعالى كورفمون اي وحي كورفاني أباميهم نكي ويفاري سببون نواتا دنيا وي مسكتو سببون الله سبحانه وتعالى ذكر كورما ادي نماد قائم كورمون دور قرآن بيكم غنوه اهنكمون আলগুন মেং কমে মিহে কোয়েস দিরুলুম গ হায়াত টাকা কোরা মসক্কত কি ই কমে মসক্কত কামুগাভিয়াস আলগুন মেং কোরা ভিয়াফারি কামুগাভিয়াস আলগুন মেং হিঙ্গা অফিস তক কামুগাভিয়াস আলগুন মেং কোরা ইনুম মসক্কে কামুগাভিয়াস এং কমে মসক্কত কি ইয়েস আলগুন মেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকুর কুরমুন মানা কোরা নুয়াত নামাত কায়েম কুরমুন দূর কোরা কামে কামুগা নুহদ্দাওয়া মসক্কে তকা আদি আলগুন মেং হিঙ্গা মুন্দা ভিয়াফারিত নামাদটাক আল্লাহকে জিকুর কুরমটাক মডুজসালা এ মতিবরি আলকম আলগনমে হাজিরওয়াং এবজে হেঙ্কম লোবেতে হুনা হুতুননে আলগনমে কমমে ওগুতেগা মি নামাদ গোয়ালেবে হিন্দুগা মি নামাদ গমতিন আলগনমে নান হাদান কদদেবে হিন্দুগা এ নামাদান আবশেগন্নমা হেঙ্গাবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজকি আগুলমেন এ নামাজ ফরওয়াতেরিবে ওগুতুম ওগুতং আদা করমুন দাকমা ওয়ানামা আগুলমেন কিবা হিগা কুদি কুদি ফাফাতা ফুহেবিগিন দিউমুগে ওয়াসিলাতে গতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভওয়াফাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করওয়াফাবে আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা আল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশাল কাবায়ির ফরল ফাস নামাদু ইন নামাদু আনি নামাদ ইন হুকুরুন আনি হুকুরা আদি রমাদান মাস ইন আহরগা রমাদান মাহুন আনি আহরগা রমাদান মাহ এই এদেমেদুগা কুরেবিগিন্দা কুদি কুদি ফাফা ফুহেবিগিন্দানে সাওবে কামুগা ভে বড় ফাফেকং এনা আরাগিন ফা নুয়ানামে এ বড় তিফাফতাকং আরাগিন ফাওয়া মিহুন এফাদ ফাফতাকা তাওবা ওয়ানচে এহেন নামাস মুমিন আলা রিয়া দুয়ালু ফাস ওগুতুগে নামাদ আদা করমুন দাকাম ওয়ানামা এনায়ং ইহুমালুবি ফরওয়া কুড় করমগে সাওবুন আরাগনেবে কুদি কুদি ফাফতাং এনা কিবান ফুহেবিগিন দানে হেউ আমালি গুতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাদ লাভওয়া ফমিওনি এহেন বাই রিওয়ায়াত হগন্ন গুতুম কুম্মে নামাদ কি এং ইন নামাদু আনিন নামাদা দেমেদুগা আরগুন মে কিবাং হিগা ফাফাতা ফুসসাওয়ানে কামিগগুতুগা নামাদু লাভওয়াফ এং কামুন ফাসওগুতুগে নামাদু হামেং আদা করমুন দামি হকি এই এন কুফাফাতাকুন দুরহেলিওগিন হুরমুগে তাওফিকু লিবিগিন দিওমুগে ইতুরা ফাহারুগা বেস এন কিবাং হিগা কুদি কুদি ফাফাতা বেস ফুহেবিগিন দানে আমালিগগুতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরগুন মেন্না ফাহিকো দেবওয়াফাওয়া আমাল এং কামুন আরগুন মে আবাদু মে রক্ষাতিরিকমুগ তিউমট্টাকা কুম্মে ওগুতেগ্গা সগুন মেঙ্গে হায়াতুগে বাত্তি নুয়াত হুড়ুকড় নিবিগে হিঙ্গায়দানে কামট্টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরযু ফাসনামাদু ওগুতুম ওগুতান আদা করম গিন্দামা হিঙ্গাওয়া ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: ইসলাহ বাংলা দেনাম।
1: আসসালামু আলাইকুম। দিনুগে আড়ুগে লোব্বেতি এহুন তেরনা বারাকাতুম ফুরিগেমবা দুহাকাং এদেমু মিগটিগা আমি বাতল কলি আড়গন সীমা আব্দরাহিম আড়গন মেঙ্গে মুজতামাগা তাফাত কুত্তাকা জারিমাতাং আমুগে ফাওয়া মুজতামাইক আফরাদুঙ্গে আখলাগ গোসামুন্দা ওয়াহাক আড়হমাকি হিতা কুলাদানাবেগে নুয়া ওয়াহাকতাকে মুজতামাই বিনাবেগেন বাণি আইলাতাকেকে মচ্চাকামা বায়রু এ আইলাতাং ইসলাহ হবেগে নুনি মুজতামাউ ইসলাহ হবেগে নুতানে

0: قال الله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ماني ميستكونغ أيتكون هوداغ كنتكوغ سببون إغما كندوغا نباكم فالو وجه ايورين كوري باين عملوغ رحا ايورين دكيو مشه اي ايورين توباوه رجوع ومتك
1: ميانو كدين ريكندو اكار كدين تريس منت مي دين كادر
2: আসসালামু আলাইকুম এন্তরে নায়ক উফাওয়ের বগত কলঙ্গে দা কলমা মে বদল কলি আলমনেশত নসিম মে রন্দোদি প্রোগ্রাম রন্দোদি মে প্রোগ্রাম গ হিমনাল মমি ননি গাপ কক্কির আব্দুল্লাহ ফারুক হাসান নি ওয়াফাওয়া খলাফা রাশিদুন গ তিরেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু গ হায়া প্লাগুলে রীতি বাহকতা প্রোগ্রাম আয়কু কুড়কুড় বগত কলগে তিরেকা বদল কলান রন্দোদি রন্দোদি রন্দোদি

0: আমরা নুকুরা বাতে মিহুমকে হিট টেকা ইসির তার হাবা জয় কিমানি খাদান কি বের সদাম সদিব ইতু রসুল ইফান খানিমা ইন দিবরাগে বাফরু ইহু নঙ্গে ফদাইন কুরে সঙ্গাগে মিস্তকুন দেবা হুসকুরবাতন দেখি মদিনায়ং আস্তি মুনাফিকুন গে মিহু কুনে ফিয়ে আ মিহর ফেনানি আজাব কন্তকে ইগুরে সঙ্গাগে মিহু না বসওয়া কে ইফান গে বাফরু এং হুসকুরবানিয়ে আহরমিন দামি হুসতায় একমক মিহুং গে দেং আহরমিন গে খানিত মিহু নানি টিকিতা তালে মিখবর আসওয়াফা আনসরিয়ে বেকলং ইত্তাকং ইকরং আমর কুরবা ফিয়ে ইবেকলং ইবেলাগ তুমং ইতনা বেলাগিন হাদিস কুরবিয়ে এ আনসরিয়ে বেকলং নেবে তিবা মিউং গে তরেং আহরিন না মিউনি কমফত বহে কি খবরিন হেজে আহরিন গে সাওবম মারস কেলাং তিবা মিউ না তেদম গুনদক ওয়াহিয়ে আদি ফাকির হাজুয়া তিবা মুসন নুকুর বাইং হেজে আদা বেতরিকম গা তিবা একুয়ের নুকুর বাইং হেজে উরাই সঙ্গাগে মিউনি দেমিয়াক ইসলামী বরাবর মুসিবে দিবিকে মিয়ালতি বাইকে আহরিন গাস্তুকুলাই মিউং গে মুসিবে লুইক এমিহুনাই একুয়ের উমাতে ইসলাম দিন গা হরি মাকমাই মরকং এমিহুনা দেকুমাতে দুনিয়াগে ফানাবে দানি মিকাহালে কুড়া মিম্বরিং একাহালে বেকাল ইবনাতি তিয়াবা আমিহুন রুলি আরামবি তিয়াবা আমিহুনি গুড়া নুদাফাদা গাদা ইমান কামগা তি মিহুনে এ আনসরি আবেকাল নেবে মিস্তাকুম বকের তেকাই জামাল তেকাই মুদাতান হিফা হিফাগিং ইমরি দায়রু তিয়াবা আমিহুন মারস কেলাং রসুলাগিং ইমরি দাকামান নুরহেনি হিজে মিহাতনাম বিওয়াকুল গেন্দে বীরু মেমে বেকালং হারু আডফ্রং কি কুরবা কুরবাফা রুহেময়ে রুহেময়ে এ মারস কেলাং রসুলায় গোয়ালমা মট্টাফে দেং ইতুর কাজিমান ওডাগিন ফিয়ে এ বেকালং বেস ওয়াকি ওয়াকি ওডাইন ফুয়ে হাওয়াজিন ওয়াংহাগে মিহুং আউ সালামায় সুলালিবি ইতুর রসুল ইফান জোরানা গা হুন্নাতা দিহবরক দুয়াস ফাহুং হাওয়াজিন ওয়াংহাগে মিহুংগে ওয়াফতেন আতু এজে মি ওয়াফতু গে বেরিয়েকং আই জুহাইর বুন সুলদেব কি মিহিকে এ মিহুং আস দে নেভিয়ে এ মারস কেলাং রসুলায় তিয়া বেকালুন তিয়া হিপা হাইয়ের কুরবি আংহেন তো চিরেগা অনি কাজে ফান বলদা তা ফোন তাকে কাজে ফান তুপ্পুড় ইরু কিরুহ দারুয়া উরু আডুয়া অন মিহুম বেসবে আগুন মিয়াই মিহুনা মেদুগা ম্যারেজ কে কি বাই নাই কাজে ফান কি বাই এদিকে নেবে দেন দেন নেবি বার রীতি ফুরি হাম আদে হোক এম কে সামায় সলি ইতুরে কাজে ফান হাদিস করে বিয়ে হাম কারবারুম বাহুকে তেরে এম এর কাম বড় গে মানি ছেদ বাহে দেন তিয়া বা মিহুম মি হাদিস করবা দেখাম একম খিয়ার করা এ দেখা কি এহেন না আমি দারিন জিবমে এহেন না মুদা জিবমে আহরেন চে ব্যামি হুম আদে তো আমি তাকে নুবাহা ফাসেস কুলাই মে দেন আহরেন হি কুলাই নান না নেকাম সে এমি হুম দেন নেবি আগুনমেন তিমাগ মি হুম গে কুরিয়া কাম মুদা জে নুনরে ফ্রিমে আগুনমেন না বেনম বড়ুই গে মানি আগুনমেন গে আবিন নাই দারিন দেবমে মুদা দেখা ইওয়া কে নদকা ফ্রিমে সালামায়ে সলাল্লিবি ইতু রাসূল দাইফান হাদিস কুরে বিয়ে তিমান কাজে ইফান দিবো লাগিন ফা আমি হুনাই তিমান কাজে ইফান গে গাম মিস মিউনা দিফা আমি হুনাই এভরি তিবা আমি হুনা দিফে এম মিউনা বাহা দে বিফা আমি হুনা ইমেদুগা বানি এমি হুঙ্গে কিবা মিস এদে হে এম বিমা তিমান কাজে ইফান মেন্দুর নামাজ পড়ং আদি ওড়া গসমন তিবা আমি হুন তেদবে ইসলাম দিন ফাল কফা তিমান মেনকি দিন গে ফরাতন তিবা আমি হুঙ্গে আখুন নি মো এবনা হে মিবা আমি হুম মিঙ্গে ইফাদা মিকান তা কুফু হে দেন রাসূলুল্লাহ ইফান সাহাবে কলিনা দিমায় কুরমাত ফুল দবা হাদিস কুরে বিয়ে আম্মা বাদু হামা কারবারন তিবা আমি হুঙ্গে মিতিবা আখুন মিয়াই তাওবা ইগিন্নে এহেম বিমা আহরেন না ফেননি এমি হুঙ্গে আমজানি এমি হুনা দিনমে তেবা আমি হুঙ্গরে হিনি হকমা একুয়া একান্ত কুরআনে মি হুকুরারে নোতা বাহাফা দেওন বাগা হিফাটা ইবা মি হুকু দেন এমে ইহং আহরেন না মারস কিয়া গে তনোস কমে দেবা মদান হিফাটা রে এরকম এগে বদল দিবাফা এ তগে আতলবা এমি হুনা দিবা হরিমে মিহিং হাদিস করে বমু মুহাজিরি আবেকাল নাই আনসারি আবেকাল দন নাফু আউন মেন দিফা হ তগেচে মারস কিয়া গে রাসূলায় বেদমান আর ওয়াফিমে বাদুবিং করে বাই মিহু মিখম মানাবে গতিমা এমি হুঙ্গে আতুম ফাহুং আগু দেবান কাম দারাইন আতল বাফা দিবা ফিয়ে মি মানাবে গে মিহু নি আগ্র আবুন হাবিস ওয়াইন সুবুন হিসনু আব্বাস মুন মুরদাস মিখাল বাদুবিং গে মিহুনে দিম মালিক মুন আফু গে আমদারি মক্কা গা এমি হুঙ্গে বরদাতা উম্মু আব্দুল্লাহ বিনত উমাইয়াত ইগাসু গা হাইয়ার গা বা তিবিমা আমর করবা ফিয়ে আওয়াজিন ওয়াংহা গে ওয়ফতু গে মিহুন দে নেবিয়ে এ মারস কিরাং রাসূলায়ে এমি হুননি আগুন মেঙ্গে মা বড়ুনে এ মিহুন দুখর বাফা এ মিহুন বাকিং হাইয়ের কুরবান বি কিয়ে বেতয় আজি স্কুলে বিয়ে এই বেশ আদি হেবা করে ফাই এ মালিক মিহার কবা হইয়ে এ মিহুন দেন বিয়ে এ না বাণী সগি ফংহা মিহুনা একুয়ে আজি স্কুলে বিয়ে এ না ইসলাম বিগিং অথবা জিনাম এ না এং এ না আমদানি নাই আজি সতে জামালা দেবা হরি মে মিওয়াহ তিবা মিহুন এ না এং অঙ্গার দেন ফাই মি বসুল খবর এ মালিক এমং এ না ইসলাম বিগিং অথবা জে আউং এ সগতি দেবাফা হওয়াজিন ওয়াংহা মিহুম গে মাচ্চা বীর কুরবা ফা ফোন বাফি উমরাতুল জোরানা দেন সালামায় সুলালিবি ইতু রসুল ইফান উমরা ওডাগতে জোরানা ইং এহরাম বন্নবাগিন রেগন রুগা মক্কা বেদ ওডাগিন ጠዋፍ ኩረባ ዑምራግን ከንተ ፍሪመ ኩረባግን እሬመ ጆዕራናያ በዳግን ፊየ ሰላማይ ሰላሊቢ ኢቱ ረሱል ይፋኑ ጆዕራናጋ ሁነቢ ቴረ ሬ ቴረ ድዋግበ ደ መዲናየ ደስክራግን ደትሩ ኩረባፋ በዳግን መዲናን አራውዳገቲ ዙልቃዕዳ መሁ ቲንዱ ሆይ ሆነን ሆንግራም የኪ ሆንግራማያገ ሰበቡ ሽርኩገ ጀማየተ ወኪ ወኪቤ ኩፍሩገ ዳውዴተ ኒከመቲቤ ኢከምገ አሁል በሪም ባሊቤ እስላም ዲ መቲቤልቢ ሆንግራሜ ፈይ ሀባዚን ወንሃግ ሚሁናይ ሰጊ ፈንሃግ ሚሁን እተነን እን ኑኩራ ፊሪሄነን እተነን ኑግንዳ ሙተጀ ኑባሃተቴ ሚሆንግራማይ ማርስክናግ እስላም ዲ ዒዘትሪ ኩረባ ካፈሩንገ ቱኑ ፊልከ ሙሊን ከንዱባፊየ አባዚን ወንሃያይ ሰጊፍ ወንሃ ሚሁን ባሊወሙ አረቢንግ ሀጉራማ ኒምኒዬ ቡኑን እክሪሂገን ቤ ዲን እኬክ ተንታንጋ ኡሌ ኩዲ ኩዲ ሚንስኮል ኡሉነከስ እሚሁነኪ ከንጋሙን አነ ጎቱጌ ዘሩረቱን ባሊዌ እስላም ዲና ኪየመን ገናን ጂፋዋ ባይኬ ቪቤ ሰማ ኤሄነ ሰሪየቱ ሰላማይ ሰሉ አሊቢ ኢቱ ረሱል ኢግፋን መዲናየ በዳግንፋ ሀተር ሰቴገ ሚሁንገ መቸ ሳዑድ ቡኑ ዑባደቱጌ ደሪከቱም ቀይስ ግፋኑ ቤሪኩረባፋ የመን ከራጋ ኡሌ ሶዳይ ኪየ ቀቢላግ ሚሁና እስላም ዲና ጎዋ ዲቡ መፈኑ ባፊዩ ሚለስከሩ ሀመ ኑኩይተና ቀቢላግ ፍራቱን ወፍድ መዲናየን አትሪጄ ሚባ ሚሁን ኢቱ ረሱል ኢግፋኑ ቀዲሁጋድ ነቢየ ቀዲግፋኑ አልጉን ምናይ ድማየ ለስከርቲየ ፈኑ ቪ አልጉንመ ሚያይ እስላም ዲን ቀቡል ኩጊን አልጉንመንገ ቀውምገ ሚሁን ፈኑ ይመዩ ደን ኢቱ ረሱል ኢግፋኑ ሚሁን ፈኑ ባግን ኢለስከር መዲናየ ረድ ኩረባፊየ ደን ሚያ ወፍድ ፈነር ሚሁን እስላም ዲን ወመቸ ኢቱ ረሱል ኢግፋኑ በአቲ ፋግን ሚሁን ረተ ሩጆ ቪጄ ረሱጋ ረንግለን እስላም ዲን ፋሉ ጄ ኢቱ ረሱል ኢፋን ሐጀቱል ወዳ በዳግን አህር እሚሁን ገለ ሰቴ ከሚሁን ሐጀንገይ اللهم صل على محمد عبدك ورسولك النبي الأمي وعلى آل محمد وأزواجه وذريته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
1: حسين صلاح الدين رحمه الله دي وفاة تير رسول السيرة بدار